0: উই মোলে বোক কারাই হুন্ থ্রাচু জিংলাম থাক থাইলামিচু আতুলে জিং কারাই তুর আনি রাই চক তু হিয়ান বং বুন তুলে ডিপার্টমেন্ট কাপ্রাই মপুর সাম তক কনচিল আনি পঙ্গান ইন থা ছোলে চিকং ফিল লিল হেং কন সুই তাক বিলাম আচিন সামতাম তাকম থেয়ং বং পুই থাক নুটেঙ্গা তাক উলুক তাক এনকোল নদং তে হি আনচিং লে বোক এন তিয়ান চিকং বোক তে চিবোম তুই চিং তে আনই দু এম এম দি হ্রিয় তেল আচুল হেং বং তে হি হুর তল ভং ভং তে হুর রং সি কানন কানন গাই তে আনি দুয়া চুং থে ফে চু ডক্টর ইন আবং হে এন দি কা এন কোল চিদং দেও হরমোনাল ইনজেকশন মঙ্গ এন কোল গাই তে পো আউম থ্রিন আতুল দান জেরা আছুল হন মাসাস তে পো আতুল চা আউম থে বক হে তিয়ং বং কান লো নে এনি পো ইন আনুতে ওম থৌ তি আলুং ওই মাই লভিন এন কোল পেক ভত খাকান লোগ তুর জোগ নি তি শিয়েত আথা পাসারি না দম দয় মঙ্গা কা রাই থান বং রাই থাই লো হরমোনাল ইনজেকশন মঙ্গা কা রাই তো তে হি নো আন পাইলে না কোঙ হরসনা আন্তোক দু খোক মে চুবং ইন লো থে লো থিল মো আতোপ খোক তক তক কা জোন হরমোনাল ইনজেকশন মঙ্গা রাই তির লো হি থান দম জো আতোপ বেরা চুয়ন কান বং ইন নো আন পাই থুই থুই লো জান কান বং আলোক লো নি তি হি কান শেট নন লে আথা লে মে মানি তি ভে তু চিন তে থে তো পলো তি ভে আ কন তি থে বাক থক তু তে রোন লি কন জফা মো ফো নি তি থর লে উ হলো মে
1: তু কনাই থাক তাক বং চিং এন কোল দান মিনথিল তু খা ডক্টর এ লরাম লিয়ানা ভেটেরিনারি অফিসার লুংলে আমি আনি তু চুয়ান থিং সের সাত গাম তি কে রং বোল সকল থাভে থুং তিয়া